ইয়া আকাশবাণী তুরা মেডিয়াম আপনি 243 দশমিক 3 মিটার কিলো হার্স 1233 জাসিং অনুষ্ঠান প্রসার মত অকতাই মানাক 6:30 মিনিট আর 40 সেকেন্ড আগুয়ে লাইনি লগে লগিন মহৎ মরটনি মহৎ করলাখাই অনুষ্ঠান জংনা আপানি চাতার কোনো দিনান তাওয়ান্দাত পৃথিবীসি বা মুলুক সিজিসিন টংসা বিদানে নাং মানসে অসমিয়া ইজান নানি পরিচয় নানি শক্তি জুবিন গার্গ শ্রদ্ধাজন অনুষ্ঠানটিতে প্রথমে তেনা পারংনে নাথুনি লাখাত অনিমেষ কোষনি চাই

আরো উন্নত কৃষি পদ্ধতি ইতিহার আচরণ আপাতরং বর্তমান ইউটিউব পাপারান যথেষ্ট পরিমাণে নগু উতাহান আচরণ আপাতরং পড়াইকে উই অনুপাতে যদি আপাতরং কৃষি কামসি যদি আকলিও উটিংকে পারে আপাতরং যথেষ্ট লাভবান দং না উন্নত জাতনি সালিমাইনি কের বাসিলানি আর যতন এই সম্পর্কে বাণী কৃষি করজা অনুষ্ঠান সিয়া পারং নাথং মানহা অনুষ্ঠান সিদ্ধাই নাথুই রাখা তো হিমাদ্রি কোষনি খুরাংসি এই চাই জানাই

히마트리 것은 사이 어느 스탄 시야 바롱 나통하 자싱 어느 스탄 프로사르 동통토 아카스바니 두라켄드로 타기 스타자롱 어느 스탄 시대 악바레토 사이스토코루 다니니 사이스토코니 비세동하 이볼라 록니 성크로몬 아로 프로티칼 나토나파이 사이스토코로자 비쇼 사이스토 선타니 조루리칼린 거소나 모테 베박넨 사보단 동니 카르네 아호반 자레테네 ইবোলা ভাইরাস নি প্রধান দিকে সংক্রমণিত ব্যক্তি বা প্রাণী প্রত্যক্ষ সংস্পর্শনী দ্বারা বিয়পায় বা ফেক্সা রোগ আক্রান্ত ব্যক্তি বা মরণনীতি ঘাম লেলাওটি বা নালকায়নি বমি বা ফাটনি প্রস্রাব বা দিশু বা কানি বেগাল বেগাল অংশ নি তরল পদার্থ যান ইবোলা ভাইরাস জানে মানসিনি থেকে মানসিনি কানসি ফেক্স রূপাকে ওটা বার ফাইতেনে ইবোলা ভাইরাস নি কারণ লক্ষণ চিকিৎসা আরো প্রতিরোধ বন্দি বগীয় ইবোলা ভাইরাস ভাইরাস রোগ বিডি ভি ভি সৃষ্টিদের বেকাল বেকাল ধরনের তুলনাসি কনসে মৃত্যুনি কারণ দৌনি যা কম ইবোলা রোগ যা বন্ডিবুগ ভাইরাস নি সংক্রমণ ফলে দৌনিগঞ্জে ভয়াবহ জ্বর যিশি নাকি আক্রান্ত রোগী মৃত্যু বা থিনিনি হার তামটি পাঁডুঙ চিন্তনীয় কর যায় ইজান যে বর্তমান অকটছি ইবোলা রোগ ইবি অডি মরণনিগঞ্জে বিরল কিন্তু গুরুত্বপূর্ণ অসুস্থতা গঞ্জে প্রশ্ন যান প্রায় মারাত্মক ইবোলা রোগ জানে ভাইরাস নি দ্বারা সৃষ্ট দুংনি যান নাকি ফিলোভিরিডি পরিবারনি ইবোলা মহামারী ইবোলা ভাইরাস রোগ ইংরাজি ইবোলা ইভিডি বা ইবোলা অতি সংক্রামক আর মারাত্মক রোগ ১৯৭৬ সন সিন ইবোলা প্রথমবার নি বা জন্য একেলগে দুইটা টাকি প্রাদুর্ভাব তংতে নেমিনা আর বর্তমান দক্ষিণ সুদানসি ইজা বহলভাবে প্রসারিত বা প্রসারিত ডংখে টংট মারণ ভাইরাসি বলা আক্রান্ত টংবারে নাং বিটা বিটা উপসর্গ জারং দেখা দের ই ভাইরাস চারটি প্রধান স্ট্রেন দহা জায়ার ইবোলা ভাইরাস

ইজা ইবোলা প্রাদুর্ভাব আর মৃত্যুনি পাঠিনী সবচেয়ে সাধারণ আর প্রধান কারণ। এক্সপোজারনি দুই দিন থেকে তিন সপ্তাহ পরে ইবোলা ভাইরাস জারণে সংক্রমিত ব্যক্তি বা মরতনি বাসনি থাকে তরল বা দূষিত বস্তু মিলবাজং সরাসরি যোগাযোগ মাধ্যম লাখাই উজা ফেক্সরোগ আর উজান দা ইবোলা ভাইরাস ইতিহানে রোগ জানিব যদি দংতেনে বা দংনি নুকু উটিঙ্কাবারে সরাসরি নাং উজেনি সংস্পর্শি ফাইনা লাগিছা উজেনি ঘাম উজানি সকা পাঞ্চি উজানি নাল খুটি দিশু ইতিহানা জারং থাকিনি যাতে সংস্পর্শি ফাইসাতো উনি প্রতি লক্ষ্য রাখায়না লাগিও কারণ সাম্প্রতিক অকৎসি ইবোলা দোহা গনছে মারাত্মক ভাইরাস আর ইজানে আক্রান্ত দুমনি লগে লগে চিকিৎসা নিজনো পাঁচ সময় বা কটলা খাজা আর যদি কাজনি ইতিহানা ইবোলা ভাইরাসে আক্রান্ত দুমনি নিশ্চিত দুঃ উটিঙ্কাবারে দেরি দেশাকে ডাকানি স্বাস্থ্য কেন্দ্র বা হেলথ সেন্টার বা পড়া লেখে উজানে রীতিমতো চিকিৎসার ব্যবস্থা দেন না লাগিও আবেরেছে নাংনি হাতক বা মরণ বা জাতিগঞ্জে সুস্থ পাংনা ইবোলা রোগনি সংক্রমণ আর প্রতিকার এই বিষয়ে বাণী স্বাস্থ্যকর যা অনুষ্ঠান সিয়াবারং নাথুমানা অনুষ্ঠান সিধায় আপারং নাথুনি রাখা তৈরি হিতেশ কোশনি খোরাংসি ই সাইজানে

0: 마이나 안치니 안티랑데 바자랑데 안티오 창사 바자 차롱아 오바다가바 바자랑바 바자 차아니 자마노데 방아 자보랑코나 칭드크나가타만겐 오바다가바 비아프랑코바 니므가나 안치가라 바자 카메티랑 박사 아로 위그파 싱가파 만데랑 박사 밀리 나그르미 우코 롱탈란 탈란니코바 딱나가타만겐 아로 안칭 어웨네스코바 만데랑노 나가타 만겐 마이나 자보랑코 마이드기 갈나나가 warangko bangpata mandirangan uibreja bangpata mandirangan matamdi uya haida matamdi uija inna badunga wandaki uigi chakal ke parang badunga aru ui kal thel ke parang badunga unigaman anchingdi sakkan tikon remind kha thai thaina ba uya thai thaina nangainga nigaman jaborang koran chingara sog parang ko de dingthang galna nanggen aru sogi jagappa bosurang ko ba dingthang galna nanggen aru begappa bostu JK botol tak kaparang kuban antingara tentang kalnagatan nanga aru tengah municipal department baksa ba kamku kerme kam kainga aru sekarang oba tengah awareness rangko noba municipal ni mandirang ba tingi awareness ona rangko nari bai wa mangba agan thal dapatte oninga aru yan tingi tura town area o badita nam manca tingi jabolang ara bang inga cem salantina baita o inga cem warangko ba wa mang agan skiu nanga aru mai teke jabolangko kalna nanga cem wa warangko ba municipal ni mandirang tingna agan thalatiu nanga aru mandirang na awareness rakunku ba o nanga
1: ya awareness ko ningon yara thaun jachirang ninga ma ma tukba bia parang china ba na so na awareness rakun ni
0: chinga dingthang awareness rangko dingthang bia parang na chingni target ni kri mai dakappa mandirang na singara awareness rangko na nanga wa ko ni kri mena chinga dingthang bia parang bo ninga chinga tura town area ba bi sarang na oninga mai na bi sarangan mukhang chi dal na gappa chuna gappa aro asong ko dal na gappa rang ani gman bi song na ba ya awareness rangko na nang chung mot ta ni gman chinga bi sarang na ba ya mai de ki anchini samthang thang go dongin gappa environment ko মাইকে রংথালে রাখিনা নাঙ্গেছে ওয়ারংকোস কিউনিঙা আরো আনচিং আনচিনি জাবল রংকোরা মাইকে বাঙাউনিকো খমিয়াত নাগতা মানগেন আনচিং ডোনেশন ড্রাইভ বা খাসা চাকি থাংথাংও সোয়াক প্লে দুয়া ওদে ওয়ারংকো দাকনাগতা মানগেন চেখন আনচিনি ছোলা গানগপারাং বা বিসারাংনি খাতলানি মেদগ্রাং শের বা চকি রং দুঙ্গেনচিম ওদে ওয়ারংকো সাকপনরাংনা নাঙ্গপারাংনা চিংরা ডোনেশন বা কাসাচকি ওনা নাগতা মানগেন
1: মাত্তা চাওনেরা নকো দোমাই হাও ওদে নাংনি বিসা দালাং হাও ওদে নক্সকি এসা ওসা দাননে দোনাগতা দকায়ামু মান
0: ওয়ারংকো বান চিংরা নাঙ্গপারাংনা ওনা চখানা মানগেন আইদা সোবারাং দে ইয়ার কোমাংবা ব্রে এ চখানা মানগি জাকপারাং দুমা আনচিং স্কুল রাঙোবা বিসারাংনা ওয়েস্ট মেটেরিয়ালস নিয়াগা নাম্বা নাংগি জাকবা বস্তুরাং বাঙা ওয়ারংকো মাই দকি মডেল থারি চাকানাগতা মানগেনচম ওয়ারাংকো বিসারাংনা কম্পিটিশন রাং ওম আতম ওম ওদি আচিংরা ওয়া নাংগি জাগাবং গেনচম মাংবা উকো মডেল রাং না মেটকি থারি হাউদে বিসারাংরা ওয়ানি গামছা তাকোবা মাসি গেনচম আরো জাবল বাং রো রোয়ানি বা কমি গেনচম উনি গমন ইয়া মডেল রাংকো থারি এ আচিংরা বিসারাংনা স্কি গেনচম ওম ওদে নাম্বাত কেন আরো চিনাস খাঙ্গোবা ইয়া ndakaba competition angko bi sarang nang ataha chingni officeo aro ndiki churani school ni bi sarang model angko thari emngana bakhura aha aro no banga bi sarangan skiani ko mananga ha dingthang waste materials mu warangni ko thari mana dingthang jakhalani bosirangko namgi jagaba bosuni ko ba thari thaina kata
1: jakhal thaina
0: kata skirang ranga ha aro anchingara আনচিনি সামথাং থাং মো দুঙ্গিং গপা গালেং গপা বস্তুরং কো চিমং গপা রং বা দুঙা জে কো না গান গে চিমং অদে র্যাক পিকারস মো ওয়া মং না চিমো দংথাং নাংগি জাগাপা বস্তুরং দুঙ্গে চিমং অদে জে কো না চিম চাকাল না নাংগি জাগাল গপা রং দুঙ্গে চিমং অদে আনচিং ওয়া মং না আনচিনি চাকাল গি জাগাপা বস্তুরং কো ও না চখা না মান গেন জে দা পদি ওয়া মং ওয়া বস্তুরং কো রাঙ্গে মনা থারি থাইনা বা রিসাইকেল খা থাইনা গতা মান গেন আর আনচিনি স্কুল রঙবা বাংবাতা সময় রঙ আনচিন স্কুল রঙ ডাস্টবিন রং দোয়া মো দেবা ডাস্টবিন রং দোং গেন চিমো মাংবা বাংবাতা স্কুল লোন গে সাসান দোং রং মাইয়া নিগমন মানা দেপে আনচিন স্কুল রঙবা ডাস্টবিন রং কো গে গিনি দকে জে কো আনচিন সোকপা বস্তু রং কো মাইনা বি সারং বা টিফিন রং কো রাবাই গা মো ওয়া তাকপা রং কো ওয়া ডাস্টবিন গে সাও গান না মান গেন আর সোগি জাগবা বস্তু জে কো আনচিন রিসাইকেল বা জাকাল থাইথা না জামানু থারি থাইথা না মান গেন ওয়া তাকবা কো ডাস্টবিন গে সাও গাল না গতা মান গেন
1: নামবে হা ম্যাডাম নাকি স্কুল আর বিসারাংখো ইয়া জাবলাংখো ঘুমিয়াত না খাঙানিও বিসারাংখো না সিমাংনি মক্রাকাতানিখো বা অয়ারনেস খো

সৎস্নিদক পইনব্রি পার্সেন বিসারং না মা আসোখানা সচক সৎকুস্নি পয়েন সা পার্সেন বিসারং যাদক না খংখং মা আনি সখো চাম সরকারিনি নিরক সুমসাকান বাক্সা হেলথ ওয়ার্কাররংনি খমখমে খাম খাইঙানি আসেল উন বাক্সানা প্লাক মান্দেরংনি বাক্রমানি চিম চুসক না মানেঙা ইরং না আগ্রিবা দংথা দংথা আবা চিঙাত কপা স্কিম রং জিখাই ভিলেজ হেলথ এন্ড নিউট্রিশন ডেজ নিউট্রিশন রিহেবিলিটেশন সেন্টার আঙ্গনওয়ারি সার্ভিস আর চিফ মিনিস্টার মিশন ইয়ারং আনোদুঙ্গপা মাগপা আর বিসারংনি বেন বিমাং আলসিং বালজোকানি ব্লাকাত্তা পাটিঙা ইন্ডিয়া আর বাংলাদেশ রিপাইঙ্গপা জুন জানি ছেট থারিখনি চিসা থারিখনা নিউ দিল্লিও ওয়ামানি বাইএনুয়াল ডাইরেক্টর জেনারেল লেভেলনি থমানি ডাকাঙ্গেন বাংলাদেশও ইয়াবলসি বিএনপি চিদলেঙ্গপা সরকারি রেকানি জামান ইয়ান সখাঙ্গপা ইয়ানকপা থমানি ওঙাটিঙা আগাম রেকানি বিজিবি ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকি আর বিএসএফ নি ডাইরেক্টর জেনারেল প্রবীণ কুমার ওয়ামাং দলাঙ্গেন থমানিও সীমা আরি খা ফেঙানি বিদিঙো নিয়ামগ্রি নাপশ্রুকা সীমা আরি দাউগিজা খাম খানি রং চামফেঙানি বিদিঙো বাদং শুকা সুলচিদারি আর মান্দিরং বাদং শুকা ড্রোন খো নিয়ামগ্রি ওয়াটা বা দংথা দংথা বিদিং রঙ আগান রকাঙ্গেন দলগনিয়ান সীমা আরিও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নি বিদিঙো বা আগান রকনা চানচি সুয়ানি দা সালব্রিনা ওয়াটিঙ্গা ইয়া থমানি আরাম সীমা আরিও থমথমানি রাখিয়াং না আর মেলিগ্রুকে খাম খাঙা ছোল রং বুকটাঙ্গেন এনে মাকুরবাটনি এমএলএ রেনিকটন টংকা দাল সাউথ ওয়েস্ট খাসে হিলস ডিস্ট্রিক্টনি তুমদিরটি সঙ্গ গতাল রকপা দরবার হল নকটাই ওনাহাং ইয়া গতাল রকপা হল চিফ মিনিস্টার স্পেশাল ডেভেলপমেন্ট ফান্ড নি লাকচি বুয়া থাকা জাকালির কাহা টোপমানীয় জলনি সিএনআরডি ব্লকনি বিডিও সঙ্গে দুলগপা রং আর জলনি মান্ডেরং বাকো রং পাহাম ইয়া গতাল রকপা হলরা জলনি মান্ডেরনা ব্লংয়ে নাকচাকপেগপা অঙ্গেন এনে আগানেন বা ইয়া হল নামে রাখে সুমসাকে জাকাল ছিনা গতা এমএলএ জলনি মান্ডেরং দিদিয়াঙা হা

খবরাংখো আকাশবাণী শিলনিখো খোনাসোনাগদা মানিয়ে মেঘালয় হেরিটেজ এক হাজারগিনি চিগিনি নিও সরকারি শিলংনি লোক ভবনখো হেরিটেজ বিল্ডিং নে ফারাকাতাহা আরবান এফেয়ার ডিপার্টমেন্ট বিল্ডিং ইতিহাসকো আর্কিটেকচার বা কাছুয়ানি বেওয়ালরংখো নিয়াঙে হেরিটেজ বিল্ডিং নে রাচাকাহা শিলং সুন্দরমানি বিজাংচিও রুঙ্গপ্পা লোক ভবন পাতঙ্গমন রুতা বলসি রঙনি আদকনি মন্দিরং না আর সুরখানী না দাংকি অনবাইং হেরিটেজ বিল্ডিং এনে ফারাকাতাহনে গমন দাউদে মখাংছি ইয়া বিল্ডিংখো মেঘালয় হেরিটেজ রেগুলেশন হাজারগিনি চিগতামনি নিও চিলচাকাঙ্গিন সরকারনি ইয়ানাকবা জাখু দিয়ানি রাম মেঘালয়নি কালচারেল বাদক দাকারকানি বিওয়ালরংখো রপং না মকসুঙা বাকসানা শিলংনি গচ্ছামবাতকপা বিল্ডিংখো রপংই রাখিনাবা ওয়া মেঘালয়নি গভর্নর শ্রী সি এইচ বিজয়শঙ্কর শিলং লোক ভবন বাটারফ্লাইস অফ মেঘালয় হিটাপকো উপ্রাকাতাহা ইয়ান মেঘালয়নি বায়োডাইভার্সিটি কনজারভেশন রে মখাঙানিও দল বেগপা জাকু দোয়ান দিয়ানি খো মেসোকা গদ্দাল উপ্রাকাতকপা খিটাপো আদকনি দিংথা দিংথা বাকরং মানগপা রকম রচ্ছাদক সুৎসুছেদ মেপ্লুপ্রাংখো সেগাতে রাখিয়া তুঙ্গপারাংনি গমন সিয়াহা ইয়ান মেঘালয় দিংথা দিংথা রকম রংনি মেপ্লুপ্রাং জিলানিখো মেসোকা ইয়া কিতাবকো বিলসি চিবা রিসার্চ পাম সানডেনি জামান সিয়াহা আর কিতাবকো সেনাগতা বিলসি গতাম সময়নাঙাহা মেঘালয় ফরেস্ট ডিপার্টমেন্টনি মোলানি ওই কিতাবকো ফারাকাতাহা নাকি কিতাবকো সেফাগপা শ্রী সঞ্জয় সন্দি ডিডি নিউজ নি খবর আথমগপারা মাকসা আগন রংমতঙ ইয়া কিতাবকো গামছাতগপা নে জানাপাহা চিফ মিনিস্টার কনরাড কে সংমা শিলং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্টেশন স্কিম ওয়ার্কশপ কো প্রাকাতিও নাহা এন্ডাগে থমানে ওগান প্রাকমতঙ সিএম গতাল গতাল স্কিম রংকো রাবানি ফালো গচ্ছাম থারিগমন বাদুঙ্গমন স্কিম রংকো রাগাতাছি আদকনি মান্দেরাং না নামবাতে দাংদকি নামানগিন এনে আগানাহা গতাল স্কিম রংকো রাবাইরে মামঙ্গাম চাতা দুংজা ইন্দিবা গচ্ছাম স্কিম রংকো গতাল লাকি রাগাতাং ওদে খামরাংকো নামবাতে খাংনা চোলকো মান্না জিখাই এম জি এন আর জি এ মেটারনাল হেলথ আর গপন বাক্রম গপা প্রজেক্ট রংকো নামবাতে রাগাতানি ছি পাকা নকদং রংনা নামগিনি রাবাহা ইরং না আগ্রীবা আনো দুঙ্গপা মাগপা রংখো নংনকান সুমাই রঙ সালুরা না